0: আলোচনা হয়েছে। রাজ্যর পরিবেশ পর্যবেক্ষণ ভিত্তিভূমিকে বরকস করবার উদ্দেশ্যে কটক, ঝারসুগুড়া, কোরাপুট, কলিঙ্গনগর, ভুবনেশ্বর আ সম্বলপুর নিজের আঞ্চলিক কার্যালয় ভবন তিয়ার আ পটিয়ান পরীক্ষাগারর আধুনিকীকরণ বাবদে প্রস্তাব উপরে বৈঠকটি আলোচনা করা যাইতিলা। ভারতীয় সেনার জাগ্রত প্রহরী ভাবে আকাশ মার্গনু দেশর সার্বভৌমত্বকে সুরক্ষা দেবার লাগি বায়ুসেনা কাম করুছে। 1932 মশিয়া আজির দিনে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা করা যাইতিলা। আকাশ মার্গকে সুরক্ষা দেবা, মানসিক সহায়তা আও বিপর্যয় প্রশমন ক্ষেত্রটি বায়ুসেনার বলিষ্ঠ যোগদান আও প্রশংসনীয় কামকে মনে রাখবার লাগি আজির দিনকে ভারতীয় বায়ুসেনা দিবস ভাবে পালন করা যাচ্ছে। এই বছর সরকারি ভাবে বায়ুসেনা দিবসর বার্তা হচ্ছে ভারতীয় বায়ুসেনা অপরাজেয়, অভেদ্য ও সঠিক। দেশ স্বাধীনতা উত্তর ভারতীয় বায়ুসেনা চারটা যুদ্ধটি সামিল হয়েছে। ভারতীয় সেনাকে অক্ষুণ্ণ রাখবার লাগে বায়ুসেনার উদ্যম্য প্রশংসনীয় হয়। আমেরিকা, চীন আর রুষিয়া উত্তর পূর্তির 4 নম্বর সবুন বড় শক্তি হচ্ছে ভারতীয় বায়ুসেনা। এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশর গাজিয়াবাদর হিন্ডন বায়ুসেনা ঘাটিন হইতার সমারোহটি যোগ দিয়ে বায়ুসেনার অদম্য সাহসকে বহুতরে প্রশংসা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশর সাহসী বায়ুযোদ্ধাকে সালাম জনাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্বজনীন জীবন্তি 25 বছর পূরা করেছেন। জনসেবা নু দেশসেবা মন্ত্রকে আধার করি তাঁর এই জয়যাত্রা জারি রয়েছে। সেবা আ সুশাসনর এই দৃষ্টিকোণকে নিয়ে 2047 তক বিকশিত ভারত গঠনর লক্ষ্য হাসল দিকে সরকার লগায়ত কাম করুছেন। সমাবেশী বিকাশ আ সামাজিক সশক্তিকরণ জরিয়ে এই চেষ্টা জনজীবন্তি পরিবর্তন আনিছে। আমার এই খাস শৃঙ্খলাটি আয়েজ জানমা সংবিধানর অনুচ্ছেদ 370 উচ্ছেদ বাবদে। 70 বছর হল ভারতীয় সংবিধানর অনুচ্ছেদ 370 কে অস্পৃশ্য বলে বিবেচনা করা যাওতিলা। এটাকে উচ্ছেদ করবার পরিণামকে নেইকরি আশঙ্কা থিবানু আগনু সরকার মানে এই ব্যবস্থাটি কেনসি পরিবর্তন নাই করিদিলে। 2016 কাশ্মীর উপত্যকান সবুনু জহ 51 দিন তক কর্ফ্যু জারি রইতিলা। আউ গোটে হত্যা ঘটনা উত্তর সেন বিদ্যালয়মান 8 মাস তক বন্ধ রইতিলা। সেথিলাগি অনুচ্ছেদ 370 উচ্ছেদ কলে বহুতরে অশান্তি সৃষ্টি হবা বলে আশঙ্কা করা যাওতিলা। হেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার অনুচ্ছেদ 370 উচ্ছেদ লাগি সবু তৈরি করে হিংসাকে নিয়ন্ত্রণ রাখবার লাগি ভিল বরকস যোজনা তৈরি করা যাইতিলা। রাষ্ট্রপতি আদেশ, সংসদীয় সংকল্প আর জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন গোটে দিনে আগত হয়েছিল। সেথিলাই ঘোষণা ও নিষ্পত্তি কার্যকারী হবার ভিতরে কেনসি ব্যবধান নাই রয়েছিল। পছে 2023 মশিয়া ডিসেম্বর মাসে সুপ্রিমকোর্ট অনুচ্ছেদ 370 উচ্ছেদ বাবদ সবু প্রক্রিয়াকে বৈধ বলে রায় দিয়ে অনুচ্ছেদ 370 সবুলে গোটে অস্থায়ী ব্যবস্থা লা বলে সুপ্রিমকোর্ট কে 2024 জম্মু কাশ্মীর বিধানসভা লাগে এক দশন্ধি উত্তর নির্বাচন হয়েছিল। অনুচ্ছেদ 370 উচ্ছেদ হবার উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী সম্বোধিত করে
1: আর্টিকল 370 জম্মু কাশ্মীর আলগাওয়াদ, আতঙ্কবাদ, পরিবারবাদ আর ব্যবস্থাও মে বড়ে পেমানে পর ফেলে ভ্রষ্টাচারকে আলাওয়া কুছ নহীঁ দিয়া। ইসকি বজহ সে পিছলে 3 দশক মে 42,000 নির্দোষ লোগো কো আপনি জান গঁওয়ানি পড়ি।
2: এসা লগতা থা কি ইয়ে অন্তহীন হ্যায়, লেকিন আজ আর্টিকল 370 কি দিবার পুরি তরহ টুট চুকি হ্যায়।
0: সে মুখিয়া খবর ফের গায়। আধুনিক যোগাযোগ আও সুশাসন লাগি মোবাইল ফোনর ব্যবহার গলা 12 বছর ভিতরে বড়িছে কহিলে প্রধানমন্ত্রী। রাজ্যের সামাজিক ক্ষেত্রর সমস্যার সমাধান আও উন্নতি লাগি মুখ্যমন্ত্রীঙ্কর অধ্যক্ষতাতি বসলা বৈঠক প্রয়াস। সম্বলপুর, ঝারসুগুড়া সহিত 6টা জাগান আঞ্চলিক কার্যালয় ভবন তৈরি বাবদে হল আলোচনা। আউর ভারতীয় বায়ুসেনা অপরাজেয়, অভেদ্য আউ সঠিকর বার্তা নেকরি আজ পালন করা যাচ্ছে বায়ুসেনা দিবস। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হল।
3: प्रसार भारती के पास है भारतीय संस्कृति की अनमोल धरोहर। इसमें शामिल हैं शास्त्रीय संगीत, नृत्य, साहित्य, नाट्य विधाएं, धारावाहिक, वृत्त चित्र और अन्य दुर्लभ रिकॉर्डिंग। और अब आप आकाशवाणी और दूरदर्शन के खजाने की डीवीडीज और सीडीज हासिल कर सकते हैं भारत में अपने संग्रह के लिए। प्रसार भारती के कार्यक्रमों का खजाना अगर है आपको पाना तो लॉग ऑन कीजिए www.prasarbhartiarchives.co.in। याद रहे www.